0: না, তাও সম্মানে মুক্তদ্র গানের যুগ মানে ব্যাপার করে না বিখ্যাত সব সপনের যুগ সে মুক্তদ্র
1: ang mga pulgas ni Brownie.